0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

তিয়ে ব্যামি হুম হাঙ্গুরামে নুনি খুন্না নামা বেন দিনে আজাব খুম একাদাঙ্গে তিয়ে ব্যামি হুম আজাব দেবানতে আদিত্য ব্যামি হুঙ্গে বদলগা এহেম বয়কু গেন্নবা ফানতে আদিত্য ব্যামি হুন্নক এভ্যেস খমকুং একলাঙ্গে গেল্লুমে নুদেবেনতে আল্লাহ ই খমে খমে গে মচ্চ খুড়দুমন্ত রসকলাঙ্গে।

নদীকে মেঘর দিবে এফ এম ও মিগারি গাখরে মেঘে দিলে টি টাইম রিকোয়েস্ট টু শো আবহা লাভায়া রিকোয়েস্ট করো মুগে ফুরসত মেতি হলে ফেঙ্গে পি এস এম মেওয়া মেদের কম হওয়া রিকোয়েস্ট করে বেনে লাভা থাকা রিকোয়েস্ট করলা এর মাসিকে কোরআন লাভা থাকে যাহা দেবে তো এগে মানে কি ক্যাম রিত লাভা থেকে যাহা দেবে তো মেয়েদকে শো গেস মাসিকে কোরআনে এহেম বিমা হামা রিত লাভা থাকে এ দেবে এগে এরম তা দো রিত লাভা থাকে যাহা দেবে এ দে লাভা থাকে মে যাহা মুন্দানি এগে We have a street lover that is the head of the music for a million. MB Ma Anika street lover, Jahala Mulan, Jahala Fadi. A care request to love me, coach, request me the name. A boat, a doady. Me Afahe Jahati, Jahal and Jay Lavay Munanta, Emma Lava Jahal and Jayati for a communal just selling Emma Lava Jahala Gadigas, Miss Kurum Gifford.

মুশরিকুন নাকি নাজিস বাইকং কাশাবারে ফাহে মিয়া হারাফাহ হরমত তিরবেগম বা মিসকিতা এউরেন খাইরিবিয়া নুদে হুসকামে আদিত্য ব্যামি হুম ফাকির ওয়েদানে খাম বিরুগন্ন নম ফাহে আল্লাহ ইরাদ কুরব্বা ফিয়া একলাঙ্গ ফাদলু অন্ত খাম তেব্যামি হুম মুসন্দ কুরব্বা ফানতে হাম কাশ্বরুম আল্লাহ মোলা দিন ওডিগিম বা হাকিম ওন্ত রসকলাঙ্গে।

ফেরদ্দুহাং ঈমান ওয়া আদি আল্লাহ আয় একলাঙ্গ রসুলা হারাম খুর বিকান্ত হারাম নুকুরা আদি হাক দিন থবান ওয়া মিহুন না তিয়ে ব্যা মিহুং হাঙ্গুরাম কুরাশে এই এউরিন নিখমিতুয়ে দেরবেগম ওয়া হাল আমিল্লা আতুন জিজিয়া দিফু মদ্দান দেনে।

রাঙল্লাহ এমেহা ইনসান হদ্দাওয়ফাওয়ানি এ মাম্মায়কা এ বাপ্পা এগে কিবা মি এমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়ফাওয়া এ দেকামবলুং গে দারিফাসকল এ ফহ কবিলা তাকা দারিকল তাকা ওয়ংহা তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরফে উলুমাট্টাকা কাম্মি হেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেন আঙ্গওয়াফাওয়ে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্যবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেন্নং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায়াত দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবামি হুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরিফাতিবি নামেস আবু লাহব আওহারবুম মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসবি শুআইব গফানু দীন গোয়ালেবুম একেলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একেলে গফানা দিমাকুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কল নুয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রজম কুলাই মুহে আদি কালেগে ফানাকি তিমাম্মেনগে মাচ্চা হুননেবি ইজ্জত তেরিয়াকি মুন নুনে শাক্কেনে শুআইব গে ফানুগে আওমুগে মিহুনগে নুবাকামু একেলেগে ফানু মান আল্লাহু সালামাক কুরেবি একেলেগে ফানুগে গ্যাত্তিমাগে মিস কলুগে সাবাবুন কাং মি আয়াতুন সাফুকং ইগে গ্যাত্তিমাগে কামুগে গুলুং দেমেহেট্টুমাকি দে দুনিয়েগে বাজ্জওয়েরিকান লিবেনে কামেককান আঙ্গাওয়া কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়াফাবে من سره أن يبسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمه معني تماغ رزق تنوس ومشا تماغ هندان جنا دوه دميهر من إديميها إناغ جات تماغ ميهم نا قلوم بده كراهش كمه آدي جات تماغ ميهم حال بلا إبا ميهم نا ويبون وراكم هيوفوروا علومكي كمهن كورنجه كمه এগুলো কণ্ডালুমকি আল্লাহুগে কোফায়া আযাবান হুশেহেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা ইফাদামিহুন্না রিয়ামেদ দুওহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুগে বেল্লেওমুন বল্লাওয়া ওডি নুগান্নাওয়ানি।

0: දිවෙහි FM දිවෙහි නායකු නොමදිය එක මෙගහර්ට්ස්
1: අමානත් තෙරිකමකි මුජ්තමයිග්ගා හුන්නන් ජෙහේ අඛලාකියාතුගේ මෑගඬු එබ්බ මකාරිමුල් අඛලාගුගේ තෙරෙන් හිමනේ එම්මෙ මුහිම්මු එක්කන්ත එහෙම් වේ අමානත් තෙරිකම් ගුලිෆාවනි ඊමාංකම රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් හදීස් කුරවාෆාවේ ලා ඊමාන ලිමල් ලා අමානත ලහු වලා දීන ලිමල් ලා අහ්ද ලහ මානයි අමානත් තෙරිකම් නෙම්මීහායන් ඊමාංකමෙන් නෙතේ আদি আহদ ওয়ফাতেরি নুয়া মিহকা দীনেন্নেতে আমানাতেরি কামুগে দাইরায়কি বর ফুড়া দাইরায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দরিংগে হাগ্গুতং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এমমে মতি দরজায়ম ফেশিগেন এমমে দশু দরজে দানদেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরআন জেহে কমমে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনিন ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রাসকালাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিউমাকি হিংহম জেহুমা আমান আমাংকামা রাক্কা তেরিকাম লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কমমে কামেগা তিমায়াকি মাসউল ভেরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়ান জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলগে মানা গাওয়ে তিয়াবামি হুন কুরে কমমে মিহাকি বেলেহট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুন কুরে কমমে মিহাকি এমিহাকু বালহট্টান জেহে বাইগগে মচ্চা মাসউল ভেরিয়েকে ভেরি মিহাই বেলেহট্টু তেরিয়েকে আদি এ

এউরেং এদেনি আল্লাহকে নূর ফুল এবাহি ইসলাম দিন এউরেঙ্গে আঙ্গাতাকুম ফুমে নিভালু মাসে নামাইস খাফেরুম কিতাম্মে নুরহুনাস আল্লাহ একলাঙ্গে নূর ফুল ফুরিহাম করবুমা মেনুই একলাঙ্গে ইরাদে নুকরবতে।